তমাফে বুৎকদাকো জারাহু তমাফে বুৎকদাকো জারাহু হরম সে জামে এহরাম লেকর হরম সে জামে এহরাম লেকর সবা কহনা জো সাকি সে মিলি ওয়াইস কো দে দি জো সাকি সে